জাল হজিরে গা তাইলেন দস্ত্র গন্ধে আহেন আসাম পশ্নে নিন আরিন ঢালে হুসর তুহিজিয়ে আলের নুদনে কে গেন দেন ও সেন সত সিগিল জে আল সিং আজরে হুসলা আরাশি চুখে বল বস আগুলেন ডালটা অস্ল আল নুদুর মর তোলিয়া আনাং হে ইউরগল তোতমুগ বেসনে হারগাগাস হতকে নুদুর বলাত হাইরি এং হে সালে ইশু হলা রাজিরি গাতলি হুরগো সাতকে বল বসে হাত ওলি গি তামতল হে নাসন মার তোলিয়া হতলে গাতলা গাতলা হেবনে বিয়রন উদঙ্গত শিশেন ওয়াং টাগল দিজি শিরগিং হরন দঙ্গার জিরলি ইশু পাস কেরতিন চন্দুর সোয়াত চি থৌসেন শিরগিন দন্দান চাং ইয়েঙ্গি আপচে উবরিং বু ইয়েল বেরজ মেরিগি ওয়ঞ্জে কোরম মেঙ্গিন শিরগোগি তাগা বলচে ওমনুতি থংর শেতল